কনবাটে উমরাল রে কারি বদরি ঘটা কারণ রণ করে ভাই কারণ রণ করে রে কনবাটে বড়ি সল বুঁদ ঘটা কারণ রণ করে ভাই ঘটা কারণ রণ করে রে কনবাটে বড়ি সল বুঁদ। इस बार का वर्षा कई राज को बहा के ले गया है, देख रहे हैं आप लोग भी चैनल।